0: बाकी से पेश करूं।
1: सुपरहिट गाने इस चैनल पर ही है सुनहरे गाने और कुछ यार। सब्सक्राइब नाउ एट
0: Het leven is niet zonder zorgen. Het leven is niet zonder zorgen. Het leven is niet zonder pijn. Maar denk dan maar aan morgen.

0: तो रोशिता शंकर भी आकर हमारा प्रोग्राम में जुड़ गए हैं। अगर हमारा प्रोग्राम को आपको सुनना है तो हमारा फेसबुक पे भी आप लोग सुन सकते हैं। हमारा प्रोग्राम रविवार को हेराल किया जाएंगे। दोस्तों आपको यहाँ से हम ही कहते हैं सुनने के लिए बहुत बहुत धन्यवाद। जॉनी नंबर वन है हमारा नाम। हमारा न्यूज जो चलते है लाइव जो होता है मंगलवार को शाम को 6 बजे और एल्क फ्रेडक में रख। ओम ससुर नमस्कार बाय बाय स्वाय स्वाय।
1: हर काम के लिए हर अपर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अर्फर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 6 5 2 2 7 4। मेरे इन्फो radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocaat en kantoor aan het raam zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Op het cruiseschip Hondius zijn onderweg naar Nederland nog geen nieuwe gevallen van het hantavirus gemeld. Dat zegt een topman van de Wereldgezondheidsorganisatie WHO. Tot nu toe zijn er 10 hantavirusgevallen gemeld. Bij 8 daarvan gebeurde dat na laboratoriumonderzoek. In 2 gevallen gaat het om vermoedelijke besmettingen. 3 patiënten zijn overleden. De politie heeft gisteravond 4 mensen aangehouden bij een nieuwe demonstratie tegen asielopvang in Apeldoorn. 2 worden verdacht van het beledigen van de politie en 2 van het afsteken van vuurwerk. Sinds vorige week vrijdag hebben agenten elke avond moeten ingrijpen bij acties op de rotonde aan de Laan van Maten. China kan nog meer vliegtuigen kopen van het Amerikaanse Boeing, dat zei de Amerikaanse president Trump tijdens een terugreis van zijn staatsbezoek aan China. Hij zei gisteren al dat China een bestelling van 200 vliegtuigen bij Boeing doet. Maar mogelijk kan dat groeien tot 750 vliegtuigen. De FNV wil dat Schiphol beveiligers op de luchthaven zelf in dienst neemt. De luchthaven moet dat niet langer regelmatig uitbesteden aan andere organisaties. De FNV doet deze oproep om de zorgen onder medewerkers op de luchthaven aan te pakken. Schiphol besloot eerder al om het aantal beveiligingsbedrijven waarmee het zaken doet terug te brengen van 5 naar 3. En dan nog het weer. Vanavond kunnen er in het noorden en oosten nog een paar buien vallen. Vannacht koelt het af tot een graad of 4 en morgen schijnt af en toe de zon, maar er zijn er ook nog enkele buien. In de middag wordt het zo'n 13 graden.
5: En tot zover het nieuws op Fahun Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahun Hindustani Radio.
0: और आपको बता देती है दोस्तों हम रेडियो फाहुन के माध्यम से इस प्रोग्राम को प्रस्तुत करते हैं। हमारे पता है न्यूटन स्ट्रैट नंबर 25 और दरहाक से हम इस वक्त आपको इस प्रोग्राम को सुनाते हैं। दोस्तों अगर आप रेडियो फाहुन के प्रोग्राम सुनते हैं तो कई तरह के इस पे आपको मोख लिखाई थे, यानी कि देहाबी प्लस रेडियो के जरिए, यानी कि एतर पे भी आप सुन सकते अपने गाड़ी में 15.66 AM पर, और नहीं तो आप हमारा वेबसाइट पे जाइए और पूरा दुनिया में, पूरा विश्व में हमारा रेडियो फाहुन के प्रोग्राम सुन सकते हैं www.fm.nl।

शाबाश शाबाश शाबाश उस्तादों का उस्ताद और बैठक गाना का जबरदस्त महान गुरु द ग्रेट जगदीश प्रसाद उदित राम जी के ब्यूटीफुल आवाज में अति सुंदर बयान आप श्रोताओं ने सुना। तो यारो वक्त हो चुका है कुछ ज्ञान के बातें हो जाए तो जरा गौर फरमाएं। पुराने जमाने के कुछ विद्वानों कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने इंसानियत मनुष्य के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारो जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यशो मिल लेकर कि इन बातों से कुछ ना कुछ तो जरूर हम लोग सीखेंगे तो जरा गौर फरमाएं। अर्ज किया है श्री ऑक्टाव पिगर्मेस बेल्जिश ऑथर फिलोसोफ एंड डिक्टर 1832-1833 और ऑक्टाव पिगर्मेस ने कहा है मनुष्य के बारे में यारो The mens is nooit groter dan geknield voor het ideaal. Agar mein kaha Ibn Sina. Hij was een Persisch medicus, geoloog, natuurkundige, wiskundige en filosoof. Mein god, heel wat hoor. Leefde van 89 tot 1037. Al Ibn Sina ne kaha hai, manushya ke bare mein aroki, de mens onderscheidt zich van het dier door het woord en de kunsten. Say Budding, Nederlands dichter en letterkundige, 1918-1985. Al Say Budding ne kaha hai, manushya ke bare mein aroki, de mens wordt pas interessant waar hij gaat denken. Jean de la Broer, Frans schrijver 1645-1696. Oh Jean de la Broer, ne kaha hai hum logo ke bare mein aroki, de mens die zegt dat hij niet gelukkig is geboren, zou het tenminste nog kunnen worden door het geluk van zijn vrienden of van zijn nabestaanden. Maar de nijd berooft hem van dit laatste hulpmiddel. Carlos Ruiz Zafón, Spaans schrijver 1964-2020. Ook Carlos Ruiz Zafón, de mensen kakelen dat het een lieve lust is. De mens stamt niet af van de aap, maar van de kip. Menander, Grieks dramatisch dichter, leefde van 291 tot 342 voor Christus. Ja, wat een beetje puranische manika admita. Aur Menander, ne kaha hai manushya ke bare mein aroki, de rechtvaardige mens is niet hij die nimmer een onrechtvaardigheid begaat, maar hij die, wanneer hij onrechtvaardig kan, het niet zijn wil. Albert Hubbard, Amerikaans schrijver en uitgever, 1856-1915. Oh, Albert Hubbard, nekahai manusje kibarmeroki. De reputatie van menig mens zou diens karakter niet herkennen als hij het op straat tegenkwam. Ralph Waldo Emerson, Amerikaans dichter en filosoof, 1803-1882. Oh, Ralph Waldo Emerson, de stijl van een mens is de stem van zijn gemoed. Spinoza, Nederlands filosoof, 1632-1677. Als Spinoza, de toestand van geluk door hoogste inzicht die gepaard gaat aan liefde jegens het eeuwige en onwendige zijn, is geen beloning die de mens gewordt omdat hij zijn passies heeft weten te bedwingen. Doch de mens is juist in staat zijn passies te bedwingen doordat hij dit geluk en dit inzicht heeft bereikt. Een mond vol, maar een hele goeie.
gasten van vandaag keizer William Blake. Hij was een Engels dichter, tekenaar en kunstschilder. 1757-1827. Oh, William Blake, nekahai manusje. De vogel, een nest. De spin, een web. De mens, vriendschap. Dotsti. हमारे प्रिय श्रोताओं, अभी आप कुछ कहावते कुछ उदाहरण सुने जो मनुष्य के बारे में जाता है. विफ्ट नेत कुन लुइस्टर नार पार सेर लेर एक सितात दी ओवर द मेंस हेट गिंग. या शोमिल, लेकर इन बातों को मैं आप सभी को सुनाया कि कुछ ना कुछ सीख तो इन बातों से हम लोग जरूर प्राप्त किए होंगे. तो प्रोग्राम को आगे बढ़ाते हैं. एक महान गायक हमारे सूरीनाम देश का, जिस पे हम लोगों का को नाज है और होना भी चाहिए, महा महा गुरु बैठक गाना का उस्तादों का उस्ताद पंडित राम प्रसाद राम खेलावन. बड़े बड़े राजा अल्फाजों पे जरा ध्यान देना.

0: से निकाल कर हमने पेश किए ये गीत। और ये गीत चला देखते हैं रोतरदाम के रहने वाली उर्सिला, रोतरदाम के रहने वाली उर्सिला जी के लिए शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए। फाउन हिंदुस्तानी रेडियो, उर्सिला जी आपको भी बहुत बहुत धन्यवाद दे रहा है, आपको एक शुभ रात्रि पेश कर रहा है। चलिए यहाँ से हम पेश करते हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़, और न्यूज़ के बाद हम लोग फिर आ रहे हैं, हम लोग मतलब मैं, भैया यूसेफ और भैया मीनू। चलो यहाँ से पेश करते हैं विज्ञापन, बस हम सब यूं गए और यूं आए।
1: लात ons nooit meer gaan. Vahon Hindustani Radio. Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
2: Op het cruiseschip Hondius zijn onderweg naar Nederland nog geen nieuwe gevallen van het hantavirus gemeld. Dat zegt een topman van de Wereldgezondheidsorganisatie WHO. Tot nu toe zijn er 10 hantavirusgevallen gemeld. Bij 8 daarvan gebeurde dat na laboratoriumonderzoek. In 2 gevallen gaat het om vermoedelijke besmettingen. 3 patiënten zijn overleden. De politie heeft gisteravond 4 mensen aangehouden bij een nieuwe demonstratie tegen asielopvang in Apeldoorn. 2 worden verdacht van het beledigen van de politie en 2 van het afsteken van vuurwerk. Sinds vorige week vrijdag hebben agenten elke avond moeten ingrijpen bij acties op de rotonde aan de Laan van Maten. China kan nog meer vliegtuigen kopen van het Amerikaanse Boeing, dat zei de Amerikaanse president Trump tijdens een terugreis van zijn staatsbezoek aan China. Hij zei gisteren al dat China een bestelling van 200 vliegtuigen bij Boeing doet, maar mogelijk kan dat groeien tot 750 vliegtuigen. De FNV wil dat Schiphol beveiligers op de luchthaven zelf in dienst neemt. De luchthaven moet dat niet langer regelmatig uitbesteden aan andere organisaties. De FNV doet deze oproep om de zorgen onder medewerkers op de luchthaven aan te pakken. Schiphol besloot eerder al om het aantal beveiligingsbedrijven waarmee het zaken doet terug te brengen van 5 naar 3. En dan nog het weer. Vanavond kunnen er in het noorden en oosten nog een paar buien vallen. Vannacht koelt het af tot 1 graad of 4 en morgen schijnt af en toe de zon, maar er zijn er ook nog enkele buien. In de middag wordt het zo'n 13 graden.
1: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
3: Hari kaam ke liye, हर एडवर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशें या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07-36522-2047। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
0: www.fahonfm.nl पर आप चून हैं, जो लोग चून की मीटर पर आपका हृदय से स्वागत है। गीत गजल के कार्यक्रम यहाँ से आगे जारी कर रहे हैं भैया यूसुफ के साथ, भैया मीनू भगवान दिन के साथ। जो लोग चून के एक बार फिर आपका स्वागत करते हुए चलिए हम आपको ये गीत सुना रहे हैं, इस तरह से आ रहा है।